কনেগরে আকাশবাণী শিলং কাকু বর বনপুলি দাই আলবরিন খারুন লং কি মাত কি বকংসান জংখু বর মেনতাগ স্টেপ লামখমাত উমন্ত্রী রংবা কনরাড কে সংমা কি নংমি খমাত বা রংবা জংকি বা লংবা ফের ফের বানু উমন্ত্রী কি কাম কর বা রি ও অমিত শাহ হানিউ দিল্লি নাকবন্তা কি জিং এ কিবা মিট নাকা জিং পিনকলা কি কন্দন কা এফ সি আর এ কারি ইন্ডিয়া কনপন লং এক জিংয়ালং কি নং এলাম জংকি শিলাম এলে প্রসা এ কি ড্রগস কি বাহাব হাপো ক ব্রিক্স কতা ক ব্রিক্স হেড অফ অ্যান্টি ড্রগ এজেন্সিস মিটিং হা গুয়াহাটি আসাম নদু মন্তা কাসনি বাট দু রং ক ব্রাজিল সাকা কোয়ার্টার ফাইনাল জংকা ফিফা ওয়ার্ল্ড কাপ আর হাজার আর পুন রিও হাডিয়েন বা কালাসা আপন লিয়াম হা ক নওয়ে হা ক জিংয়া খুন কবলা লং মিনে ক স্টেপ কি খু বর কি বাবনিয়া উমন্ত্রী রংবা কনরাড কে সংমা উলা লামখমাত ইয়াকি নংমি খমাত বা রংবা জংকি বা লং বা ফের বা ফের বানলেট শা নিউ দিল্লি বান ইয়া কন্দু ইয়া উমন্ত্রী কি কাম কর বা রি ও অমিত শাহ বান কৃপাত ইয়াকা সরকার পদেং বান পিনবেট ইয়াকি জিং এ কি বেলা মি হা কাবা ইয়া দে বা কাজিং পন্ত্রী কাম ইয়াকা আইন কাবা পনিয়া ইয়াকি জিং এরা পিসা কি বা ওয়ান না বা রি লানে কা ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট এফ সি আর এ কা কনহুন কাবলা লেট ইয়া কন্দু ইয়া উমন্ত্রী কা কন্থোপ ইয়া কি নংমি খমাত নাকা প্রেসবিটেরিয়ান চার্চ অফ ইন্ডিয়া কাবালং ক্যাথলিক কা নর্থ ইস্ট ইন্ডিয়া ক্রিশ্চিয়ান কাউন্সিল বাট কা গারো বাপটিস্ট কনভেনশন কি নংমি খমাত কিলাপন সিঙাও হালোয়ার কা জিং শাহ খা কি শিলাম আই জিং হিকাই কুমকি স্কুল কি কলেজ বার কি জাকা আই জিং সুমার কুমকি হসপিটাল বালাপনিয়া দা কি বালং হা কা জেলা না কা জিং পনকালা ইয়া কি কন্দন কা এফ সি আর এ হা কানে কিংয়ালং কতাই কনহুন কলা কৃপাত ইয়া উমন্ত্রী কি কাম কর বা রি বান আই কজিং কৃষান বা কিনি কি শিলাম আই জিং হিকাই বাট শিলাম লে ভাই কি বুক কিনিয়াই বে ইয়ার তি বাট বান প্রখাত লাম নাগবন্তা কজিং ভা কি পাত কমেঘালয়া উমন্ত্রী রংবা কনরাড কে সংমা উলা অং বা উমন্ত্রী সরকার পেং উলা সঙ্গাপ ইয়া কিজিং কৃপাত কানে কনহুন বাট উলা আই খুবলে ইয়া উমন্ত্রী নাগবন্তা কজিং শাসকোর জং উ ইয়া কিজিং উট জিং নাম জংকি উলা বন রাব রু বাকা সরকার মেঘালয়া কয়াই বিতেং বান কিট খিয়া বান ইয়াদা ইয়াকা ভাগ আমি চুকি ব্রিও জংকা বাট রু কিশলাম বফের বফের কানে কজিং লাই কন্দু ইয়া উমন্ত্রী কি কাম কর বা রি কালাওয়ান জিয়া হাডিয়েন বালাদান কজিং সঙ্গ খিয়া হাপেং কি বালং বফের বফের হালোর কজিং শাক্তা কি জিং এরা পিসা লংবা কে এফ সি আর এ নাকবন্তা কিশলাম জংকি কি বাপে ইয়াকা পুলে পুথি কা কয় কা খিয়া বার কি কাম সাকরি ইয়াকা ইমলং সাং